শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 21 আগস্ট শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। টোকিওর নিকটবর্তী চিবা জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর এক সপ্তাহ পূর্ণ হল বৃহস্পতিবার। কর্মকর্তারা জানিয়েছেন এতে 13 জন মারা গেছেন, 1 জন এখনও নিখোঁজ রয়েছেন এবং প্রায় 2,700 ঘরবাড়ি প্লাবিত হয়েছে। চিবা শহরের কর্তৃপক্ষ জানিয়েছে রাস্তা থেকে পরিত্যক্ত প্রায় সব যানবাহনই সরিয়ে ফেলা হয়েছে, তবে এগুলোর মালিকদের শনাক্ত করা এখনও একটি চ্যালেঞ্জ হয়ে রয়ে গিয়েছে। চিবা জেলায় 13 আগস্ট সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। কেবল অর্ধ দিবসেই চিবা শহরে আগস্ট মাসের গড় বৃষ্টিপাতের প্রায় 3 গুণ বৃষ্টিপাত হয়েছে। জেলার কর্মকর্তারা জানিয়েছেন 3টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, আরও 78টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 49টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট 2,695টি বাড়ি কম বেশি প্লাবিত হয়েছে। বন্যার জলে ডুবে যাওয়ায় জেলা জুড়ে প্রায় 2,700 যানবাহন অচল হয়ে পড়ে। জানা গেছে এগুলোর মধ্যে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায় 2,500টি গাড়ি বুধবারের মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। একটি সংরক্ষণের স্থানে রাখা কিছু গাড়ির মালিকদের এখনও শনাক্ত করা যায়নি। মালিকদের কাছে গাড়িগুলো ফেরত দেওয়ার প্রক্রিয়াটি কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে জেলাটি। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু বলেছেন ইরানের ঘটনার নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত সৌদি আরব এবং আরও 5টি উপসাগরীয় দেশের অর্থনীতি ও জ্বালানি খাতকে শক্তিশালী করতে জাপান একটি ব্যাপক সহযোগিতা পরিকল্পনা প্রণয়ন করবে। বুধবার রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন মোতেগি। মধ্যাহ্নভোজসহ তাদের বৈঠক প্রায় 2 ঘণ্টা স্থায়ী হয়। মোতেগি প্রিন্স ফয়সালকে বলেন যে জাপান তার পাওয়ার এশিয়া উদ্যোগের কাঠামোর মধ্যে এশিয়া অঞ্চলে তেলের মজুদ বাড়াতে সহায়তা করবে। তিনি প্রচুর জ্বালানি সম্পদে সমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে জাপানের আকাঙ্ক্ষার কথাও ব্যক্ত করেন। যুবরাজ ফয়সাল জাপানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে তার দেশ জাপান সহ আন্তর্জাতিক বাজারের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ইতিবাচক পদক্ষেপ নেবে। ইরান পরিস্থিতি প্রসঙ্গে দুই পররাষ্ট্রমন্ত্রী কোনো অতিরিক্ত খরচ ছাড়াই হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় 2027 অর্থবছরের জন্য প্রায় 9 ট্রিলিয়ন ইয়েন বা প্রায় 57 বিলিয়ন ডলারের রেকর্ড উচ্চ পরিমাণের বাজেট বরাদ্দের অনুরোধ জানানোর পরিকল্পনা করেছে। মন্ত্রণালয়টি সিদ্ধান্ত গ্রহণে সহায়ক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ব্যবস্থা প্রবর্তনের মতো পদক্ষেপের জন্যও তহবিল চাইবে, তবে এর আনুমানিক ব্যয় নির্দিষ্ট করে বলা হয়নি। কিছু ব্যয়ের অনুমিত হিসেব এখনও দেওয়া হয়নি, কারণ জাপানের 3টি প্রধান জাতীয় নিরাপত্তা দলিল সংশোধনের আলোচনা চলতি বছরের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রণালয়ের এই অনুরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ড্রোন ব্যবহারকারী নতুন যুদ্ধকৌশল মোকাবিলার প্রতিরক্ষা সক্ষমতার উপর আলোকপাত করা হবে। এতে দেশের প্রতিরক্ষার ভিত্তি শক্তিশালী করার এবং দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নিশ্চিত করার প্রচেষ্টাকেও অগ্রাধিকার দেওয়া হবে। মন্ত্রণালয় স্থল, নৌ ও বিমান আত্মরক্ষা বাহিনীর তত্ত্বাবধানকারী জয়েন্ট অপারেশনস কমান্ডে একটি এআই ভিত্তিক সিদ্ধান্ত সহায়ক ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করছে। এছাড়া উন্নত ক্লাউড সিস্টেম চালু করার এবং জলের নিচ থেকে নিক্ষেপণযোগ্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করার পরিকল্পনাও রয়েছে মন্ত্রণালয়ের। মন্ত্রণালয় আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত নীতিমালার দায়িত্ব দিয়ে একটি নতুন ব্যুরো স্থাপনের বিষয়টিও বিবেচনা করছে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ওপেন এআই জানিয়েছে যে তারা 18 বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা সহ চ্যাট জিপিটির একটি নতুন সংস্করণ চালু করছে। মার্কিন এই উন্নয়নকারী প্রতিষ্ঠান মঙ্গলবার চ্যাট জিপিটি ফর টিনস নামের পরিষেবাটির কথা ঘোষণা করে। ওপেন এআই জানিয়েছে তাদের সিস্টেম যদি অনুমান করে যে ব্যবহারকারীর বয়স 18 বছরের নিচে অথবা তারা যদি নিজেদের বয়স 13 থেকে 17 বছরের মধ্যে বলে জানায়, তাহলে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে কিশোর বয়সীদের সংস্করণে অন্তর্ভুক্ত করা হবে। নিজের ক্ষতি করা, খাদ্যাভ্যাসজনিত ব্যাধি এবং খোলামেলা যৌন বা চিত্রপ্রধান

0: ক্ষতিকর বিষয়বস্তুর মতো উচ্চ ঝুঁকিপূর্ণ বিষয়গুলো সম্পর্কে কথোপকথন সীমাবদ্ধ করে দেয় সিস্টেমটি। এর অধ্যয়নমূর্তি ডিজাইন করা হয়েছে শিক্ষার্থীদেরকে সরাসরি উত্তর বলে দেওয়ার পরিবর্তে প্রশ্ন ও অন্যান্য সহায়তার মাধ্যমে ধাপে ধাপে সমস্যা সমাধানের পথ দেখানোর জন্য। যুক্তরাষ্ট্রে এ বিষয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাথে ঘন ঘন কথোপকথনের কারণে তরুণ তরুণীরা এর ওপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। অভিভাবক ও অন্যান্যরা আরও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন। জুলাই মাসে গত বছরের তুলনায় জাপানে বিদেশি পর্যটকের সংখ্যা 0.1% বেড়ে 34,40,000 ছাড়িয়ে গেছে, যা মার্চের পর থেকে প্রথম বৃদ্ধি। চীন থেকে আসা পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে থাকলেও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং অন্যান্য স্থান থেকে আসা পর্যটকরা সেই ঘাটতি পূরণ করেছেন বলে মনে হচ্ছে। জাপান জাতীয় পর্যটন সংস্থা জানিয়েছে, তাদের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী জুলাই মাসে জাপানে 34,42,100 জন বিদেশি পর্যটক এসেছিলেন। এই মাসের জন্য এটি একটি রেকর্ড উচ্চ সংখ্যা। দেশ বা অঞ্চল হিসেবে হংকং ছাড়া চীন থেকে আসা পর্যটকের সংখ্যা দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কারণে 56.1% হ্রাস পেয়েছে। অন্যদিকে এই তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া, যেখান থেকে জাপানে 8,94,000-এরও বেশি পর্যটক এসেছেন। এই সংখ্যা আগের বছরের তুলনায় 31.9% বেশি। তাইওয়ান থেকে আসা পর্যটকের সংখ্যাও 26.4% বেড়ে 7,63,000 ছাড়িয়েছে। গত বছরের জুলাই মাসে হংকং থেকে আসা পর্যটকের সংখ্যা জাপানে একটি দুর্যোগের সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন গুজবের কারণে ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল। তবে চলতি বছরের জুলাই মাসে হংকং থেকে আসা পর্যটকের সংখ্যা 54.8% বেড়ে 2,72,000 ছাড়িয়ে গেছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 22 আগস্ট শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। জাপান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন যে হরমুজ প্রণালী বিষয়ক আলোচনায় এই গুরুত্বপূর্ণ জলপথের উপকূলবর্তী দেশসমূহ এবং এটি ব্যবহারকারী দেশগুলো সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা উচিত। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু বৃহস্পতিবার উপসাগরীয় দেশটিতে ওমানের বদর আল বুসাইদির সঙ্গে 2 ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন, যার মধ্যে একটি মধ্যাহ্নভোজও অন্তর্ভুক্ত ছিল। হরমুজ প্রণালীতে একটি নতুন সমুদ্রপথ নির্ধারণের জন্য ওমান ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে। এই গুরুত্বপূর্ণ পরিবহন প্রণালীটির দুই পাড়ে দেশ দুটি মুখোমুখি অবস্থিত। মোতিগি এই বিষয়টি নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দেন যে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই যেন সব জাহাজ প্রণালীটি দিয়ে অবাধে ও নিরাপদে চলাচল করতে পারে। তিনি ওমান ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে অর্থনৈতিক ও অন্যান্য খাতে তাদের সহনশীলতা জোরদার করতে সাহায্য করার জন্য জাপানের পরিকল্পনার কথাও জানান। এর জবাবে স্থিতিশীল জ্বালানি সরবরাহের বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ওমানের অভিপ্রায় ব্যক্ত করেন বদর। রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন তারা তাদের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর নিয়ে জাপানের উত্তর ভূখণ্ডের উপকূলে জাহাজ আক্রমণের দৃশ্যকল্প বিবেচনায় নিয়ে একটি মহড়া চালিয়েছে। উল্লেখ, রাশিয়া দ্বীপগুলো নিয়ন্ত্রণ করলেও জাপানের দাবিদার। কর্মকর্তারা জানিয়েছেন এই মহড়ায় একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, একটি দিক নির্দেশিত ক্ষেপণাস্ত্র ক্রুজার এবং বাশন নামে পরিচিত একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে ওই অঞ্চলে একটি মহড়া পরিদর্শন করেন। তিনি বলেন ন্যাটো সেখানে প্রবেশ করিয়ে একটি নতুন সামরিক রাজনৈতিক জোট গঠন করায় তারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি সম্ভাব্য সংঘাত দেখতে পাচ্ছেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে জাপানের আরোপিত নিষেধাজ্ঞাকেও বিনা উস্কানিতে দেয়া বলে অভিহিত করেছেন। জাপান সরকার পুতিনের সফরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। জাপান সরকার এই অবস্থা বজায় রেখে চলেছে যে এই দ্বীপগুলো জাপানি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। জাপান সরকার বলছে দ্বীপগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অবৈধভাবে দখল করে নেওয়া হয়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু দেশটির উত্তর ভূখণ্ডে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির সমালোচনা করেছেন। রাশিয়া এই 4টি দ্বীপ নিয়ন্ত্রণ করে, জাপান দ্বীপগুলোর মালিকানা দাবি করে। ওই দ্বীপগুলোর কাছে রাশিয়ার নৌ মহড়া চালানোর পর বৃহস্পতিবার ওমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মোতেগি। মোতেগি বলেন ক্ষেপণাস্ত্র মহড়া সহ রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি জাপানের অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং তাই অগ্রহণযোগ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক এই দ্বীপমালা সফরের পরিপ্রেক্ষিতে জাপানের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে মোতেগি বলেন জাপান ধারাবাহিকভাবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। তিনি বলেন জাপানের জাতীয় স্বার্থে কী প্রয়োজন তা সার্বিকভাবে বিবেচনা করে টোকিও সময় উপযোগী জবাব দেবে। তিনি আরও বলেন যে দ্বীপগুলোর সার্বভৌমত্ব সমস্যার সমাধান সাপেক্ষে রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে জাপান তার অবস্থান অপরিবর্তিত রেখেছে। তিনি বলেন এই লক্ষ্যে পৌঁছাতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে সরকার।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। একটি জাপানি রেল কোম্পানি জানিয়েছে যে রেললাইনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা কর্মীদের মধ্যে তথ্যের আদান প্রদানের ঘাটতির কারণে বৃহস্পতিবার একটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবু রেলওয়ের নিক্কো লাইনের ট্র্যাকে কাজ করা চারজন লোক বৃহস্পতিবার সকালে টোকিওর উত্তরের তোচিগি জেলার কানুমা শহরের শিন কানুমা স্টেশনে একটি লিমিটেড এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হন। চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে নিশ্চিত করা হয়। কর্মীরা রেললাইনে আগাছানাশক ছিটাচ্ছিলেন। তবু রেলওয়ের কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনাস্থলে ১০ জন উপস্থিত ছিলেন। ৭ জন কর্মী আগাছা পরিষ্কার করছিলেন, বাকি ৩ জনের দায়িত্ব ছিল নজর রাখা এবং ট্রেনকে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য পতাকা দিয়ে সংকেত দেওয়া। তারা বলেন যে ২ জন কর্মী আগত ট্রেনের উপর নজর রাখছিলেন, তারা নির্ধারিত অবস্থানে ছিলেন, তবে সম্ভবত তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারেননি। তারা ব্যাখ্যা করেন যে সমস্ত কর্মী লাইন ছেড়ে চলে গেছেন এমন সংকেত পাওয়ার পর ট্রেন চালক প্ল্যাটফর্মে প্রবেশ করেন। পেশাগত অবহেলার ফলে মৃত্যুর সন্দেহে পুলিশ দুর্ঘটনাটি তদন্ত করছে। জাপানের যুবরাজ এবং যুবরাজ্ঞী আকিশিনো প্যারাগুয়ের একটি স্কুল পরিদর্শন করেছেন, যেখানে জাপানি সংস্কৃতি বিষয়ক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বৃহস্পতিবার যুবরাজ ও যুবরাজ্ঞী রাজধানী আসুনসিয়নের প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর এই দম্পতি সেই স্কুলে যান যেখানে চা বানানোর অনুষ্ঠান সহ জাপানি ভাষা ও সংস্কৃতির ক্লাস নেওয়া হয়। প্যারাগুয়েতে আনুমানিক ১০,০০০ জাপানি বসতি স্থাপনকারী এবং তাদের বংশধররা বাস করেন। স্কুলে এই দম্পতিকে ফুলের তোড়া উপহার দেওয়া হয় এবং তারা গ্রন্থাগারে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। একজন ছাত্র তাকে একটি অরিগামি বা কাগজের তোতা পাখি উপহার দিলে যুবরাজ হাসেন। স্কুলটি এই দম্পতিকে স্বাগত জানাতে একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছিল, যেখানে জাপানি বাক্যাংশ সম্বলিত একটি গান পরিবেশন করা হয়। যুবরাজ ও যুবরাজ্ঞী একটি ঐতিহ্যবাহী নৃত্য দেখে করতালি দেন, যেখানে নৃত্যশিল্পীরা তাদের মাথার উপর বোতল রেখে ভারসাম্য রক্ষা করেন। জাপানে জুলাই মাসে চীনের বিরল মৃত্তিকা চুম্বকের চালান গত বছরের একই সময়ের তুলনায় ৫২% কমেছে। বৃহস্পতিবার চীনা শুল্ক কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী বিরল মৃত্তিকা চুম্বকের মোট রপ্তানি ৫,৩৭৫ টনে দাঁড়িয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ৩.৫% কম। উল্লেখ্য, অন্যান্য ব্যবহারের পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির মোটরে বিরল মৃত্তিকা চুম্বক ব্যবহৃত হয়। জাপানে পাঠানো পণ্যের পরিমাণ ছিল ১১১ টন, যা ৫২.২% উল্লেখযোগ্য হ্রাস। চীন সরকার জানুয়ারি মাস থেকে জাপানে রপ্তানিযোগ্য দ্বৈত ব্যবহার উপযোগী পণ্যের ওপর নিয়ন্ত্রণ কঠোর করেছে। সর্বশেষ পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে এই বিধিনিষেধের প্রভাব পড়ছে। তথ্য থেকে আরও দেখা যায় যে টাংস্টেন পরিশোধনে ব্যবহৃত একটি প্রধান কাঁচামালের জাপানমুখী রপ্তানি জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত শূন্য ছিল। টাংস্টেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি সবাইকে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। জাপানি ভাষা শেখার অভিযাত্রায় আমিও আপনাদের সহযাত্রী।
0: আজ 25তম পাঠে আমরা শিখব কিভাবে জাপানিতে শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করতে হবে।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপন করা আমাদের জাপানি পাঠে মূল চরিত্র তাম ভিয়েতনাম থেকে জাপানে পড়তে এসেছে। হারুসান হাউস নামের যে বাড়িতে এসে থাকে সেখানে লিভিং রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে আজ কিছুটা বিমর্ষ দেখাচ্ছে।
0: তবে সবার আগে চলুন শুনি 25তম পাঠের কথোপকথন।
2: どうしたんですか？
3: 喉が痛いんです。
2: おやおや、そんな時には生姜蜂蜜湯がいいですよ。
3: カイトが今作っています。
4: タムさん、できたよ。はい、どうぞ。
3: お大事に。
0: এবার প্রতিটি লাইন বোঝার চেষ্টা করা যাক।
1: হারুসান নামক রোবট বাড়িওয়ালির দেহে এমন সেন্সর লাগানো আছে যা অন্যদের সমস্যা শনাক্ত করতে পারে। এক পর্যায়ে তার গাল নীলচে ফ্যাকাশে হয়ে গেল।
0: তামসান, আপনার চেহারা বিবর্ণ দেখাচ্ছে যে। কি হয়েছে বলুন তো?
1: তাম কাশি দিচ্ছে আর বলছে,
0: আমার গলা ব্যথা হচ্ছে।
1: হারুসান সমবেদনা প্রকাশ করলেন।
2: ওয়া ওয়া,
0: আহারে আমার বাছা।
1: এবার হারুসান পরামর্শ দিলেন,
2: সন্না তো কিনিবা শোগা হাচিমিচু ইয়োগা ই দেসিও।
0: এরকম সমস্যায় আদা আর মধুর গরম পানীয় খেলে উপকার পাওয়া যায়।
1: মিয়া তখন বলল,
3: কাইতো গা ইমা তসুকুতে ইমাসু।
0: কাইতো এখন আপনার জন্য সেই জিনিসটি বানাচ্ছে।
1: ঠিক তখনই কাইতো এসে আদা আর মধু দিয়ে বানানো গরম পানীয় তামকে দিল।
4: তামসান, দেখতে আও।
0: তামসান তৈরি হয়ে গেছে।
4: হাই, দোজো।
0: এই যে নিন।
1: মিয়া তামকে বলল,
3: ও দাইজিনি,
0: কামনা করি দ্রুত সেরে উঠুন। আদা মধুর গরম পানীয় কিভাবে বানাতে হয়

0: আপনাকে নির্দেশ করছে যেখানে আপনি ব্যথা অনুভব করছেন। আর এরপরে
1: ইতাইনদেস
0: মানে হলো ব্যথা করে। আজকের আলোচ্য পয়েন্ট
1: ইতাইনদেস
0: কথাটির মধ্যেই আছে, আর তা হলো
1: দেস।
0: সুস্থ বোধ না করলে তা কারো কাছে বলতে গিয়ে
1: দেস
0: কথাটি বাক্যের শেষে জুড়ে দেওয়া হয়। লক্ষ্য করুন,
1: ইতাইনদেস
0: কথাটির মধ্যে আছে ই বিশেষণ
1: ইতাই,
0: যা ব্যথা অনুভবের পরিস্থিতি বোঝায়, আর তারপরে আছে
1: দেস।
0: আজকের স্কিটে তাম এই কথাটি দিয়ে হারুসানের কাছে তার অসুস্থতার কথা জানিয়েছে।
2: এবারে শুনে শুনে বলুন।
1: ইতাইনদেস নোদো গা ইতাইনদেস নোদো গা ইতাইনদেস।
0: অন্যান্য স্বাস্থ্য সমস্যা নিয়ে এবারে একটি সংলাপ শুনি।
3: দোস্তান্দেস কা
4: আতামা গা ইতাইনদেস নেৎস গা আরুনদেস।
0: সংলাপের অর্থটি বোঝার চেষ্টা করা যাক।
3: দোস্তান্দেস কা
2: কি হয়েছে,
0: কারো অবস্থা জানতে এই প্রশ্নটি করা হয়। পুরো কথাটি মুখস্থ রাখার চেষ্টা করুন।
4: আতামা গা ইতাইনদেস,
2: আমার মাথা ব্যথা করছে।
1: আতামা
0: মানে হলো মাথা,
1: আতামা গা ইতাই
0: মানে আমার মাথা ব্যথা করছে।
4: নেৎস গা আরুনদেস,
2: আমার গায়ে জ্বর আছে।
1: নেৎস
0: মানে হলো জ্বর এবং
1: আর
0: ক্রিয়াটির অর্থ আছে।
1: নেৎস গা আর
0: মানে জ্বর আছে। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, কেবলমাত্র বিশেষণ নয়, বরং ক্রিয়াপদের পরেও বসতে পারে
1: দেস।
2: বন্ধুরা সংলাপ শুনে উত্তরগুলো পরপর বলুন।
0: এবার ধরুন যদি পেটে ব্যথা করে তাহলে জাপানিতে কি বলবেন? পেট কথাটির জাপানি হলো
1: ওনাকা, ওনাকা।
0: আর ব্যথা করে অর্থ
1: ইতাই, ইতাই।
0: ঠিক আছে, তাহলে এবার বলুন
3: ওনাকা গা ইতাইনদেস, ওনাকা গা ইতাইনদেস।
2: ঠিক আছে, সবাই তাহলে নিজেদের সমস্যার কথা জাপানিতে বুঝিয়ে বলা শিখে ফেললেন।
0: আজকের বোনাস বাক্যটি নেওয়া হয়েছে মিয়ার একটি কথা থেকে। তাম যখন অসুস্থ বোধ করছিল তখন সে তামকে এটা বলে। শুনলেন বোনাস বাক্য
1: ওদাইজিনি,
0: মানে হল কামনা করি দ্রুত সেরে উঠুন। অসুস্থ বা আহত ব্যক্তির আরোগ্য কামনা করে তাকে বিশ্রাম নেওয়ার অনুরোধ জানানো হয় এই কথাটি দিয়ে।
2: এবার শুনে শুনে বলুন।
0: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের কথোপকথন।
5: তামে-সান, খাওয়াইরো গা ওয়ারুই দেসু ইয়ো। দোশিতান দেসু কা?
6: নোদো গা ইতাইন দেসু।
5: ওয়া ওয়া, সোন্না টোকি নি ওয়া শোগা হাচিমিৎসু ইয়ো গা ইই দেসু ইয়ো।
6: কাইটো গা ইমা ৎসুকুত্তে ইমাসু।
7: タムさん、 できたよ。 はい、どうぞ。
6: お大事に。
5: ハルさんの知恵袋。
2: এবারে হারুসানের পরামর্শের ঝুলি। আজ কথা হবে জাপানে অসুস্থ হয়ে পড়লে করণীয় সম্পর্কে।
0: আচ্ছা হিরোকসান, আপনি এদেশে কখনো অসুস্থ হয়ে পড়লে কি করবেন বলুন তো?
2: দিদি, এটা আসলে নির্ভর করবে অসুস্থতার লক্ষণগুলো কতটা গুরুতর তার ওপর। যেমন ছোটখাটো সমস্যা হলে ঘরে রাখা দরকারি ওষুধ দিয়েই কাজ চলবে, বা হয়তো ওষুধের দোকান থেকে কিনে আনবো।
0: হ্যাঁ, সমস্যা গুরুতর না হলে সচরাচর কিছু ওষুধ সহজেই কিনতে পাওয়া যায় ওষুধের দোকান থেকে। আপনি যদি সেখানে গিয়ে বলেন আমার পেটে ব্যথা বা আমার গায়ে

0: স্টোর আছে তাহলে ফার্মাসিস্ট আপনাকে প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করা যায় এমন সাধারণ ওষুধগুলো দেখাবেন।
1: আর যদি ডাক্তার দেখানোর দরকার হয় তাহলে কি করতে হবে?
0: সেক্ষেত্রে এমন কোনো ক্লিনিক বা হাসপাতালে আপনাকে যেতে হবে যেখানে আপনার সমস্যা অনুযায়ী উপযুক্ত বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। পর্যটন তথ্য কেন্দ্র এবং হোটেল রিসেপশন ডেস্কে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন কাছাকাছি কোথায় চিকিৎসা কেন্দ্র আছে। খুব জরুরি পরিস্থিতি তৈরি হলে টেলিফোনে 119 ডায়াল করে অ্যাম্বুলেন্স ডাকতে হবে।
1: 119, ঠিক আছে, নাম্বারটা মনে রাখবো।
0: অবশ্যই মনে রাখুন, কিন্তু আমি আশা করব এই নাম্বারে আপনার কখনো ডায়াল করার দরকার যেন না পড়ে।